দারবান শোকে, এ দারবান শোক না, দারবান শোক না, এ চুন্নু হই। মনসিক্তি দারবান শোকে, এ বাইর বাইর মুসলমান।

রাধাসন এ চুনু উবই এ রবে রো মুসলমান এ তুই খাং আনলিয়ান কানজহি ইন এ চুনু হবই মন শিক্তি দারবান সকে এ ভাইর ভাইর মুসলমান না এ চুনু।

কুইপুরুক চান্দা নুনুহয়া এ চুনু হই ভাঙখোসে লঙা শুকিন এ সুং ইন লু লং নন লু তিন এ চুনু হই কাচু হুন রামিং না রে চুই জ কাচুন রামিং না রং চুই জ না এ চুনু হই এ কেরতি না সকুলি হং আরতি না তক তেহিলা এ চুনু হই কাইলে কিনে কাইলে কিন চোখ মারসা কাইলে কিনে

0: আমার কাছে শুনেই দিলি।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুনীশ শর্মা। সংসদ কে দোনো সদনো কি কার্যবাহী বিপক্ষ কে হঙ্গামে কে কারণ লগাতার বাধিত হুই। লোকসভা কি কার্যবাহী, নীট পরীক্ষা, প্রশ্নপত্র লিক মামলে সহিত বিভিন্ন মুদ্দো পর বিরোধ কে কারণ দিনভর কে লিয়ে স্থগিত কর দি গই। দূসরে স্থগন কে বাদ দোপহর 2 বজে কার্যবাহী ফির শুরু হোনে পর বিপক্ষী সদস্য নে নারেবাজি শুরু কি, জিসকে চলতে অধ্যক্ষ কো সদন কি কার্যবাহী দিনভর কে লিয়ে স্থগিত করনি পড়ি। ইনি মুদ্দো পর রাজ্যসভা কি কার্যবাহী ভি দোপহর 3 বজে তক কে লিয়ে স্থগিত কর দি গই। লোকসভা মে পহলে স্থগন কে বাদ দোপহর 12 বজে কার্যবাহী ফির শুরু হোনে পর বিপক্ষ নে নীট পেপার লিক মুদ্দে পর বিরোধ প্রদর্শন কিয়া। পীঠাসীন অধিকারী দিলীপ সাইকিয়া নে সদন কে সুচারু সঞ্চালন কে লিয়ে বিপক্ষ সে সহযোগ কা আগ্রহ কিয়া।
2: আপ জিস হিসাব সে সদন মে সরসা সাতে হ্যায়, মাননীয় পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার, সরকার ক্লিয়ার কাট বতায়া হ্যায় সদন মে সরসা করনে কে লিয়ে তৈয়ার হ্যায় সরকার। এ ব্যবহার হামারে সংসদীয় পরম্পরা কে প্রতিকূল হ্যায়, সদন এসে বাধিত করেঙ্গে, ইয়ে ঠিক নহীঁ হ্যায়।
1: संसदीय कार्य मंत्री किरण रिजिजू ने विपक्षी दलों विशेष रूप से कांग्रेस से नीट पेपर लीक मुद्दे पर चर्चा करने में सहयोग की अपील की। उन्होंने कहा कि सरकार विपक्ष द्वारा तय की गई तिथि और अवधि के अनुसार दोनों सदनों में इस मुद्दे पर चर्चा करने की अपनी इच्छा व्यक्त कर चुकी है।
3: सब पार्टी ने यह मांग किया है कि नीट पर चर्चा होना चाहिए। आज भी